0: lovedesi.in
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

তবে মহানায়ককে চিনতে গেলে কিন্তু শুধুমাত্র তার ক্যারিয়ার গ্রাফ কিংবা শুধুমাত্র তার সাফল্য দিয়ে তাকে ডিফাইন করা যাবে না। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজের ত্রাণের কাজে এগিয়ে এসেছেন মহানায়ক, সেটা দুস্থ শিল্পীদের জন্য ফান্ড কালেক্ট করা থেকে আরম্ভ করে বন্যা ত্রাণে নিজে পথে নেমে ফান্ড কালেক্ট করা, কিংবা ফুটবল ম্যাচও খেলেছেন মহানায়ক শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকমই মানবিক মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলা নেট ডটকমে আজকে ওনার জন্মদিনে আমি গৌরব গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী, আর আজকেও ঠিক সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনার জন্য, আপনার পাশে কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। আর আজকে যেহেতু খুব স্পেশাল একটা দিন, বাঙালির খুব প্রিয় মানুষের জন্মদিন, তাই জন্য আজকে স্পেশালভাবে অবশ্যই আড্ডাটা আমরা দুজন মিলে দেব। তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকবে, মন ভালো করার গান থাকবে, এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে আজকে 3rd September, অর্থাৎ আমাদের সবার প্রিয় মহানায়কের জন্ম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

বাঙালির মহানায়ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, কি বলি বলুন তো, একটা ভাষায় বা একটা শব্দে কি ব্যক্ত করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তার যে অন্যরকম একটা চোখের চাহনি, তার যে অভিনয়ের একটা দক্ষতা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং এই সময় যে কথাটা আমরা বলে থাকি এবং টিনেজারদের মুখে বারবার শুনি, সেই কথাটা হচ্ছে ক্রাশ। ক্রাশ যদি হয়, বাঙালির ক্রাশ, এবং যে ক্রাশের ওপর মজেছেন এখনও অবধি সমস্ত রকম বাঙালি, এবং যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের একমাত্র সবচেয়ে বেশি যদি ক্রাশ খাওয়ার কোনো লোক থাকে, তাহলে সেটা অবশ্যই উত্তম কুমার।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: jusque la dernière. Sentez, écoutez mon chanson, je veux entrer ta vie depuis longtemps. Sentez, écoutez mon chanson, je veux entrer ta vie depuis longtemps.

আজ 3rd September আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ অর্থাৎ আমাদের প্রিয় উত্তম কুমারের জন্মদিন। এবং তিনি কিভাবে তা ছোটবেলাটা কাটিয়েছেন বা থিয়েটার থেকে কিভাবে সিনেমা জগতে তিনি পা রেখেছেন সেই সব গল্প কিন্তু আমাদের কাছে অজানা নয়। কিন্তু যেটা বারবার বলতে ইচ্ছা করে বা এখনকার জেনারেশন মহানায়কের থেকে কী কী শিখতে পারে, অবশ্যই সবার ফার্স্ট হচ্ছে তার পার্সোনালিটি এবং তার সাথে সাথে অভিনয় দক্ষতা। যদি একটা মানুষ হিসাবে অভিনেতা না বলে থাকি সে কী কী শিখতে পারে, আমার মনে হয় একটা মানুষ যে বারবার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু তার লক্ষ্যে স্থির থাকে যে সে একদিন সফল হবে, আর ঠিক সেই রকমই একটা মানুষের নামই উত্তম কুমার। তার কিন্তু জার্নিটা খুব একটা ইজি ছিল না, প্রথমবারই কিন্তু তিনি ছক্কা হাঁকাননি, তিনি বারবার ব্যর্থ হয়েছেন এবং বারবার কিন্তু অসফলতার তাকে গ্রাস করেছিল, কিন্তু সাফল্যটাকে তিনি ভুলে যাননি বা সাফল্যের যে লক্ষ্যটা তিনি স্থির রেখেছিলেন। তার সাফল্যের সফরটা শুরু হয় 1975 থেকে, তারপর কী হয়েছিল সেটা আমরা সবাই জানি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জন্মদিন মানেই তো সেলিব্রেশন, আর সেলিব্রেশন খাওয়া দাওয়া ছাড়া কি করে হয়। ঠিক সেই রকমই আজকে যেহেতু মহানায়কের জন্মদিন, তাহলে মহানায়কের জন্মদিনে মহানায়কের প্রিয় খাবার নিয়ে কথা না বললেই নয়। তাই জন্য তিনি যে খাদ্যরসিক ছিলেন সেটা আমরা সবাই জানি, কিন্তু যেটা তার একটা সেলিব্রেশন মুডের জন্য দরকার ছিল সেটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় খাবার স্টার্টার আইটেমের মধ্যে মাটন চাপ ফ্রাই। এবং এই মাংসের চাপ ফ্রাই দিয়েই কিন্তু তার অনেক সেলিব্রেশনের মুহূর্তগুলো বা হতাশার মুহূর্তগুলো তিনি এনজয় করেছেন। এনজয় করেছেন হতাশার মুহূর্তগুলো বললে খুব ভুল হবে, মানে তিনি সঙ্গ পেয়েছেন। অনেক সময় হয় যে আমাদের খাবার খেলে মুড চেঞ্জ হয়ে যায়, আর হয়তো তিনিও তাই করতেন। রেডিও বাংলা নেই .com-এ আজকে উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল আড্ডা শেয়ার করছি আপনার সঙ্গে, এবং কেমন লাগছে আড্ডা প্লিজ জানাবেন। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার মানে বাংলা সিনেমার স্বর্ণযুগ, উত্তম কুমার মানে বাঙালির একটা ইমোশন, এবং উত্তম কুমার মানেই হচ্ছে আজও লোকাল ট্রেনে তাকে নিয়ে আড্ডা হয়, সিনেমা পাড়ায় তাকে ভগবান হিসেবে পুজো করা হয়। রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে তার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট স্পেশাল আড্ডা শেয়ার করলাম, এবং ওই যে বললাম অভিনেতা হিসাবে তিনি কীরকম নাম কামিয়েছেন সেটা আর আমার কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মানুষ হিসাবেও যে তিনি কতটা বড় মাপের মানুষ ছিলেন সেটা তাদের বা সেই সময়কার সমসাময়িক অভিনেতাদের মুখ থেকে শোনা যায়। এরকমই কিছু একটা আড্ডা আপনার সঙ্গেও শেয়ার করেছিলাম, এবং আরও অনেক কিছু বলার আছে এই মানুষটাকে নিয়ে, কোনো একদিন সময় হলে নিশ্চয়ই বলবো। তার আগে কেমন লাগলো আজকের আড্ডাটা সেটা প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং www.radiobanglanet ফলো করতে ভুলবেন না।

শুনছেন মিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকে আমাদের আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। মিউজ হলো নয়জন গ্রিক দেবী, দেবীর বাসস্থল মিউসিয়ান, কলাবিজ্ঞান সংস্কৃতির চর্চাকেন্দ্র। আর এই মিউসিয়ান শব্দ থেকেই মিউজিয়াম শব্দের উৎপত্তি। 288 খ্রিস্টপূর্বাব্দে মিশরের টলেমি বংশীয় রাজতন্ত্রের দ্বারা পৃষ্ঠপোষিত আলেকজান্দ্রিয় শহরে গ্রন্থাগার এবং পরীক্ষামূলক যন্ত্রপাতি সহ নানা শিল্পদ্রব্যের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষাকেন্দ্র মিউজিয়াম নামে পরিচিত হয়েছিল। তো 1683 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অক্সফোর্ডে প্রতিষ্ঠিত ইলিয়াস অ্যাশমোল এর ব্যক্তিগত সংগ্রহ নিয়ে অ্যাশমোলিয়ান মিউজিয়ামটি হল ব্রিটেনের প্রথম জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত পরিকল্পিত মিউজিয়াম। আমরা এই ব্যাপারটা জেনেছি চূড়ামণি হাটির একটি প্রতিবেদন থেকে। 1814 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এশিয়াটিক সোসাইটির ডক্টর নাথানিয়েল ওয়ালিচ ও অন্যান্য সদস্যদের উদ্যোগে যে নতুন ভবন তৈরি ও সংগ্রহের সূত্রপাত, তার উপর ভিত্তি করেই 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিউজিয়াম নামটির প্রচার হতে থাকে। পশুপক্ষী জন্তু জানোয়ারের ছাল চামড়া সংরক্ষণ করা এবং তা জীবন্তভাবে প্রদর্শন করার জন্য লোকমুখে ইন্ডিয়ান মিউজিয়ামকে ঘিরে মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হয়েছিল জাদুঘর। তো উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সূচনা 15 জানুয়ারি 1784 সালে। তো লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে আর অনেক কিছু জানবো আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ। এখন অপেক্ষা করছে আমাদের জন্য গান, তারপর ফিরে এসে আবারও আমরা সমৃদ্ধ হবো।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পের কথা নিয়ে। তো প্রথম থেকেই মানুষ নানাভাবে নিত্য প্রয়োজনীয় অভাব মিটিয়েছে এবং প্রয়োজন বোধ থেকেই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছে। আবার সমবেতভাবে উদযাপনের তাগিদ থেকেও সৃষ্টি হয়েছে নানা শিল্পকর্ম। জীবনের অভিজ্ঞতাই শিল্পীদের প্রেরণা। বুদ্ধি, বাস্তব ও কল্পনাকে আশ্রয় করে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টির অনুভব। সত্যকে, স্বপ্নকে বা বিশ্বাসবোধ থেকেও বিচিত্র চিন্তাধারার নিদর্শন রাখার চেষ্টা। যেমন তাঁতিরা তাঁত বোনেন, দশাবতার তাস তৈরি করেন ফৌজদার সম্প্রদায়, মুচিরা করেন চামড়ার কাজ, মুলুঙ্গিরা লবণ উৎপাদন করেন, হাঁড়ি ঘড়ামি তৈরি করেন মাটির ঘর ও ঘরের ছাউনি, তো ডোম হাঁড়ি সগোড়া করেন বাঁশ বেত শিল্প। এরপরে অনেক শিল্প কোনো সম্প্রদায়ের মধ্যে গণ্ডিতে না থেকেও তৈরি হয়েছে, কিন্তু যেমন আলপনা, গয়নাবাড়ি, কড়ির সাজ, নকশি কাঁথা, পুতুল তৈরি, এইসব এই রকমই নানা কাজের আঞ্চলিক গুরুত্ব তৈরি হয়েছে। বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির, কলকাতার কুমোরটুলিতে মাটির দেবী মূর্তি, কালীঘাট মন্দিরকে ঘিরে গ্রাম্য শিল্পীদের হাতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে তৈরি হয়ে থাকা চৌকো পট, পাশাপাশি বেঁচে রইল ঐতিহ্যের ধারায় জড়ানো পট। তো প্রচারের মুখ পেয়েছে সাতপাড়ার শিল্পী নিয়ে জড়ানো পটের নয়া গ্রাম, যেমন নবদ্বীপে মূর্তি ঢালাই, নদিয়ার নাকাশিপাড়ার কাঁসা শিল্প, মুর্শিদাবাদের খাগড়া। তো এইভাবে বীরভূমের লোকপুরের শেরপাই আর দুমকার শিউরি বলি। তো আমরা এইভাবে কিন্তু দেখে এসেছি বহু শিল্প যেগুলো আমাদের লোকশিল্পের আঙ্গিকে পড়ে। তো আরও অনেক কিছু জানবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্প তার সংগ্রহশালা নিয়ে।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা লোকশিল্প ও সংগ্রহশালা নিয়ে। তো পথ চলতে চলতে কত ধ্বংসস্তূপ, কত বিচিত্র সব হস্তশিল্প আমাদের চোখে পড়ে, কখন যে তা হারিয়ে যাবে কেউ কিন্তু জানে না। আর এই সকল অবহেলিত এবং চাপা পড়ে থাকা উপাদানগুলিই সংগ্রহশালার জন্ম দেয়। তো সংগ্রহশালা আসলে স্মৃতি সংরক্ষণের উপযুক্ত পরিকাঠামো নিয়ে গড়ে ওঠা প্রদর্শন কক্ষ। জার্মান শব্দ ভোল্ক, এর অর্থ সাধারণ মানুষ। তো সাধারণ মানুষকে ঘিরে জনপ্রিয় পুরাতত্ত্ব বোঝাতে ভোলস্কুন্ডে শব্দটির ইংরেজি ফোকলোর শব্দটির ব্যবহার করেন উইলিয়াম জোহো থমসন, যার বাংলা সংলোক সংস্কৃতি শব্দটি গুরুত্ব পেয়েছে পরবর্তী সময়। তো 1812 সালে উইলিয়াম কেরির ইতিহাসমালা প্রকাশ কিংবা গ্রিম ভাইদের রূপকথার সংকলন উন্ড ট্রাস সামারিচন ঘিরে চর্চার সূত্রপাত হয়। তো এশিয়াটিক সোসাইটি জার্নালে এ চর্চাকে গুরুত্ব দেয়া হয়। আমরা আরও কিছু জানবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর সমৃদ্ধ হচ্ছে আমরা প্রতি মুহূর্তেই আমাদের আজকের এই আড্ডার অবশ্যই যে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চূড়ামণি হাটের প্রতিবেদন থেকে, তাই সঙ্গে থাকুন। আর ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা সংগ্রহশালা ও লোকশিল্পর কথা দিয়ে।

হারিয়ে যাওয়া শিল্প নিয়ে কথা চলছে আজকে, লোকশিল্পের কথা। তো হারিয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন সাংস্কৃতিক উপাদানগুলি সংগ্রহ এবং সংরক্ষণের মাধ্যমে কিন্তু সংগ্রহশালাগুলি তার গুরুত্ব প্রকাশ করে। তো সমাজের সাধারণ মানুষের জীবন, তার কাজ ও তার তৈরি উপাদান নিয়ে বাংলার লোকশিল্প মূলত প্রথম গুরুত্ব পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট এর সংগ্রহশালাটিতে। তো 1956 সালে দিল্লির প্রগতি ময়দানে প্রতিষ্ঠিত হয়েছে ক্র্যাফটস মিউজিয়াম। বোম্বের পাশাপাশি কলকাতায় 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো পশ্চিমবঙ্গের সংগ্রহশালা দীর্ঘতালিকা দেখলে একটা জিনিস বোঝা যাবে যে বাঙালির সচেতনতা ও আবেগ। যদিও অনেকগুলি সংগ্রহশালারই রুগ্নদশা এবং কয়েকটি হারিয়ে গেছে, তো বলা বাহুল্য বঙ্গ সংস্কৃতির আলোচনায় বাংলাদেশের সংগ্রহশালাগুলিরও গুরুত্ব আছে। তো সমগ্র ভারত জুড়ে সংগ্রহশালায় লোকশিল্প গুরুত্ব পেয়েছে। কর্ণাটকে মহীশূর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ফোকলোর মিউজিয়াম। চিত্রদুর্গাতে লোকাল অ্যান্টিকুইটিস মিউজিয়াম। হরিয়ানায় হোম অফ ফোক আর্ট, যেমন লখনৌতে আছে লোককলা সংগ্রহালয়। তো মধ্যপ্রদেশে স্টেট ট্রাইবাল মিউজিয়াম, আবার রাজস্থানে আছেন রাজস্থানে উদয়পুরের গভর্নমেন্ট মিউজিয়াম, গুজরাটে আছে বরদা মিউজিয়াম, তামিলনাড়ুতে গ্রোমস ফরেস্ট মিউজিয়াম, উত্তরপ্রদেশে এলাহাবাদ মিউজিয়াম, আবার রাজস্থানে শিকড় মিউজিয়াম, বিহারের চন্দ্রধারী মিউজিয়াম সহ অনেক সংগ্রহশালা লোক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার গুরুত্ব দাবি রাখে। আর এই লোকশিল্পের এই যে জায়গাগুলো, যেগুলো আমাদের কাছে খুব একটা পবিত্র জায়গা। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই লোকশিল্পের কথা নিয়ে। এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই বিশেষ আড্ডা লোকশিল্পের কথা নিয়ে, সংগ্রহশালার কথা নিয়ে। তো ব্রিটিশ কোম্পানি ভারতীয়দের সঙ্গে সংযোগ সাধনের জন্য বা শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ভারতীয় জাতিতত্ত্ব ও তাদের ভাষা সংস্কৃতি সম্পর্কে অনুসন্ধান চালিয়েছিল এবং একই সঙ্গে ভারতীয়রাও এই সন্ধান চালিয়েছে স্বদেশ চেতনায় উৎসাহিত হয়ে, কিংবা কেউ কেউ পাণ্ডিত্যকে শৃঙ্খলিত বিকশিত করতে। তথ্য অনুসন্ধানের সঙ্গে সঙ্গে সংগ্রহের কাজটিও গুরুত্ব পেয়েছিল, যার উপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গ সংগ্রহশালাগুলি তার রূপ পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে প্রায় প্রতিটি সংগ্রাহকের কাছে ধরা পড়েছে তার নিজস্ব সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতির নানা উপাদানের সঙ্গে পরিচয় করে নেওয়ার একমাত্র উপায় সংগ্রহশালা। তো আজ এ পর্যন্তই, কেমন লাগলো আজকের এই শো? 4475039657 1 2 তে অবশ্যই জানাবেন, আর এভাবেই জুড়ে থাকবেন radiobanglanet.com-এর সঙ্গে। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

বাংলার এভারগ্রিন মহানায়ককে সত্যি যেন মনে হয় চেয়ে চেয়ে দেখি সারাদিন। তার সেই ভুবন ভোলানো হাসির ঝলকে কতগুলো প্রজন্ম যে তারই প্রেমে পাগল এখনও, তার বলার অপেক্ষা রাখে না। তার হাসির মধ্যে যে একটা আলাদা ব্যাপার আছে সেটা যেন মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। তিনি হলেন সেই চিরন্তন প্রেমিক, এক কথায় বাঙালি সেলুলয়েডে উত্তম কুমার আজও রোম্যান্টিসিজমে শেষ কথা। সাদেই কি আম বাঙালির জীবনে একটা বিরাট অধ্যায় জুড়ে শুধুই উত্তম কুমার? আজকে সেই বিশেষ মানুষটার জন্মদিন। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। কথা হবে মহানায়ককে নিয়ে, আপনার আমার আমাদের সবার মহানায়ক।

0: चला फोरारी शैंपेन
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Beş

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজকে এমন একজন মানুষের জন্মদিন যাকে প্রত্যেকটা প্রজন্ম মেনে এসেছে মহানায়ক

হিসেবে, শুধু মহানায়ক নয়, স্টাইল আইকন, পছন্দের পুরুষ, পছন্দের অভিনেতা কিংবা পছন্দের ছেলে, তার অভিনয়ে দেখে হাজার হাজার তরুণী সেকালে এবং একালে প্রেমে পড়েছেন বিভিন্ন সময়। তবে তার অনস্ক্রিন প্রেমের সঙ্গী ছিলেন সুচিত্রা সেন। শুধু তিনি নন, অনেক এভারগ্রিন নায়িকাই তার সঙ্গে জুটি বেঁধেছিলেন, কিন্তু সবথেকে সুন্দর অনস্ক্রিন জুটি লাগত উত্তম সুচিত্রা। আজও যাদের নাম জ্বলজ্বল করছে, তাদের প্ল্যাটনিক প্রেম জাগতিক জগতের উপরে ছিল, তবে বাস্তব জীবনে কখনোই তারা রোম্যান্টিসিজমে আবদ্ধ হননি, পরস্পরকে সম্মান এবং শ্রদ্ধা করে গেছেন আজীবন। তাই হয়তো মহানায়ক মহানায়িকা বলেই ওনাদের নামটা আমাদের মনের মণিকোঠায় এখনও জ্বলজ্বল করছে। তাদের অনস্ক্রিন প্রেমটা এতটাই সুন্দর যে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগৎটাও ভীষণ রঙিন মনে হয়। মহানায়ককে নিয়ে বলতে গেলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যেতে হয়। হয়তো তার সিনেমাটা যেই সময় বেরোতো সেই সময় হয়তো আমার জন্ম হয়নি, কিন্তু এখন অনেকটা সময় টাইম ট্রাভেল করে তার সিনেমার মধ্যে দিয়ে সেই সময়টা আমরা ফিরে যেতে পারি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, সেই সাদা কালো জগৎ থেকে রঙিন জগৎ এবং সাদা কালো জগতের সেই মানুষটাকে নিয়ে অনেক রঙিন রঙিন কথা জানাবো আপনাকে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। উত্তম কুমারের কিন্তু একটা দারুণ ক্রেজ ছিল, 50, 60 এবং 70 দশকের গুরু মানেই উত্তম কুমার। ব্যস্ত কলকাতার রাস্তা দিয়ে যখন উত্তম কুমারের গাড়ি যেত, তখন কালো কাচের আড়ালে মহানায়ককে এক ঝলক দেখলেই গুরু গুরু বলে চিৎকার করে উঠত। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ফেললেন মহান পরিচালক সত্যজিৎ রায়। এই কনসেপ্টটা মাথায় রেখে তার মাথায় যে চিত্রনাট্যটি ভেসে উঠেছিল এবং যেটি তিনি লিখে ফেলেছিলেন সেটা নায়কের চরিত্রে উত্তম কুমারকে একেবারে আইডল হিসেবে তিনি দেখেছিলেন। সেই সিনেমার একটা বিখ্যাত ডায়লগ ছিল যেটা উত্তম কুমার নিজেও তার বাস্তব জীবনে মেনে চলতেন। তিনি বলতেন, আমরা ছায়ার জগতের মানুষ, আমাদের বেশি কথা বলতে নেই, তাহলে পাবলিকের কাছে আমাদের ইমেজ নষ্ট হয়ে যায়। এই ধারাবাহিকতাটাই বোধহয় তিনি বজায় রেখেছিলেন, তাই আজও তার ইমেজ নষ্ট হয়নি, থেকে গেছেন আমাদের মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে এবং আগামী প্রজন্মের মধ্যেও। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।

মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে।

একজন শিল্পী তখনই সুন্দর হন যখন তার অন্তরের সত্তাটাও উন্নত মনের হয় এবং ভাবনা অনেক দৃঢ় হয়। উত্তম কুমারকে বলা হতো ইন্ডাস্ট্রির অভিভাবক। তার সহকর্মীদের সঙ্গে তার আচরণ মুগ্ধ করত সকলকে। তিনি ছোট বড় সকলকে ভীষণভাবে স্নেহ করতেন। এছাড়াও জুনিয়রদেরও অনেক খুঁটিনাটি ছোটোখাটো বিষয়ে নজর রাখতেন তিনি। উন্নত মানের শিল্পী বোধ হয় এমন মানুষদেরই বলা যায়। সেই সময় তার আচরণ এতটাই স্বচ্ছন্দবোধ করতেন তার সহকর্মীরা যে তার সঙ্গে কাজ করতে খুব উৎসাহ বোধ করতেন। তাই তো তিনি এভারগ্রিন। এখনও তার বিভিন্ন ঝলক রয়ে গিয়েছে আমাদের মধ্যে এবং তার নামটা শুনলেই আমাদের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগে। নিশ্চয়ই আপনারও অনেক কিছু মনে পড়ে গেল। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা উত্তম গানের পরে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: আজ সত্যি গানের দিন, কারণ আজ মহানায়কের জন্মদিন। বাঙালির রোজ নামচায় মিশে আছে উত্তম কুমার। একদিনের জন্য বাঙালি তাকে ভুলে থাকতে পারেননি, তাই তো বর্তমানে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিনেমায় একটা বিরাট অংশের প্রভাব রেখেছেন ডিরেক্টর সৃজিত মুখার্জি। সিনেমার নাম অতি উত্তম। সত্যি বাঙালি কি না পারে, ভালোবাসার সব কিছুই যত্নে রাখতে পারে। এই সিনেমায় তিনি তার সেই জগৎ থেকে এসে এখনকার যে প্রজন্ম তাদের সঙ্গে কানেক্ট করেছেন, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। তাই আপনি আজকের দিনে একবার অন্তত উত্তম কুমারের যে কোনো সিনেমা, বা আপনি যদি সেই মানুষটাকে এখনকার প্রজন্মের মধ্যে ফিরে পেতে চান, অবশ্যই অতি উত্তমটা দেখে ফেলুন। উত্তম আলোচনা তো শেষ হওয়ার নয়, আর বাঙালির কাছে উত্তম কুমার মানে বলেই ফেলেছি লাস্ট এক ঘন্টা ধরে। সময় প্রায় শেষ, তাই শেষ করতেই হচ্ছে। একটা বিখ্যাত ডায়লগ দিয়ে শেষ করি তাহলে।
1: খুব যায়,
2: কিছুই তো খেলেন না।

কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই। বাঙালির সেই অত্যন্ত প্রিয় ইলিশ মাছের গল্প নিয়েই চলে এসেছি আমি অনামিকা আমাদের আজকের এই পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। ইলিশ মাছ বললেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে পদ্মার ইলিশের কথা। বাংলাদেশের ইলিশের গল্প কিন্তু সারা বিশ্বের লোক জানে। সেই ইলিশ মাছ আর ইলিশের বাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনবো গান, পরপর তিনটে গান থাকছে আপনার জন্য। গানের ওপারে ফিরছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ, আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া, এই তিন নদীর মিলনস্থল চাঁদপুর। বাংলাদেশের এই চাঁদপুরকেই বলা হয় ইলিশের বাড়ি। সেই ইলিশের বাড়ির গল্পই এখন শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই যে চাঁদপুরের কথা বলছি, এই চাঁদপুরের ইলিশ কিন্তু স্বাদে আর গন্ধে অতুলনীয়। আর এই চাঁদপুরে এত ইলিশ পাওয়া যায় যে এখানে বাংলাদেশের বৃহত্তম ইলিশের বাজার রয়েছে। চাঁদপুরে ভোর থেকেই ঘাটে ইলিশের পসরা বসে। চাঁদপুরের ইলিশ চেনার কিন্তু একটা সহজ উপায় আছে। এখানকার ইলিশ একেবারে চকচকে রূপালী রঙের হয়। অন্যান্য জায়গার ইলিশ অনেক সময় যেটা দেখা যায় রূপালী রঙের সঙ্গে একটা লালচে আভা থাকে, কিন্তু এখানকার ইলিশ, এই চাঁদপুরের ইলিশ একেবারে চকচকে রূপালী রঙের। আর ইলিশের মধ্যে চাঁদপুরের যে টেনুয়ালসা, সেই ইলিশই কিন্তু স্বাদে গন্ধে ও রূপে অনন্য। আর সেই ইলিশের গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের ইলিশের স্বাদ আর গন্ধের কথা সারা বিশ্ব জানে, আর সেই ইলিশ বাঙালি কিন্তু বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে বার করবেনই। সেই বাংলাদেশের ইলিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে ইলিশের কথা বলছি, এই ইলিশের মধ্যে সবচাইতে স্বাদে গন্ধে আর রূপে অনন্য যে ইলিশ সেটা হলো টেনুয়ালোসা ইলিশ। আর এই ইলিশ পাওয়া যায় বাংলাদেশের চাঁদপুরে, যাকে বলা হয় ইলিশের বাড়ি। আর ইলিশ যেটা সেটা কোন ইলিশের স্বাদ সবচেয়ে বেশি হবে এই ওজনের ওপরেও কিন্তু নির্ভর করে। অনেকে মনে করেন যে অনেক বড় মাপের ইলিশ হলে বোধ হয় তার স্বাদ খুব বেশি হবে। আসলে কিন্তু ইলিশ যদি 700-800 গ্রামের ওজনের হয় সেই ইলিশের স্বাদ সত্যি খুব বেশি হয়। তারপরে যখন বেশি বড় মাপের ইলিশ হয়ে যায় তখন তার স্বাদ অনেকটা কমতে শুরু করে। আর এই যে ইলিশটা, সেই ইলিশকে স্থানীয় ভাষায় বলা হয় গাদাপুরা ইলিশ। আর এই 700-800 গ্রামের যে ইলিশ সেটার স্বাদ কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো। সেই ইলিশের স্বাদ আর গন্ধ নিতে নিতেই চলুন শুনে নি গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন চক।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বাংলাদেশের চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। ইলিশ আর ইলিশের বাড়ির গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আজকে চাঁদপুরের গল্প করছি, এই চাঁদপুরে ইলিশ তো পাওয়াই যায়, যার স্বাদ আর গন্ধ অতুলনীয়। ইলিশ ছাড়াও চাঁদপুরে আছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা। মোহনা থেকে নৌকা করে যদি যাওয়া যায় তাহলে পাওয়া যাবে মেঘনা ও পদ্মার চর, আর যাওয়ার পথে নদীর বুকে জেলেদের মাছ ধরা। আর এই যে জলরাশি, বিশাল জলরাশি, সেই কলকল শব্দ আর তার সঙ্গে নদীর শীতল বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি যা মন ছুঁয়ে যায়। আর বালুচরের পাশাপাশি নদীর উত্তাল ঢেউ যা সত্যি মনটাকে কোথায় যেন হারিয়ে নিয়ে যায়। এই চাঁদপুরের গল্প করতে করতেই চলুন শুনে নিই গান। পরপর দুটো গান শুনে ফিরছি আবার আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি ইলিশ মাছ আর ইলিশের বাড়ি নিয়ে। ইলিশ মাছ যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, বাঙালির অত্যন্ত প্রিয় এই ইলিশ মাছ, তাকে যেভাবেই খাওয়া হোক না কেন, সে ইলিশ মাছ ভাজা হোক কিংবা ইলিশ সর্ষে অথবা ইলিশ ভাপা কিংবা ইলিশ পাতুরি অথবা ইলিশ মাছ কালো জিরে দিয়ে একেবারে পাতলা ঝোল, সব রকমভাবেই কিন্তু ইলিশ অতুলনীয়। সেই ইলিশ মাছ আর সেই ইলিশের বাড়ি চাঁদপুর, সেই চাঁদপুর নদী ঘেরা সেই ছোট্ট শহর, তার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অতুলনীয়। সেই সব গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মুড যখন

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
4: হঠাৎ সামনে শ্রীদের খোসারিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
3: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

করে শুন শুন গেরোবার ক্ষোভ থেকে বেরোবার আকাশটা পেরোবার যা রে যা উড়ে যা যা রে যা ওরে শোন শোন গেরোবাজ খোপ থেকে বেরোবাজ আকাশটা পেরোবাজ যা রে যা উড়ে যা যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ওরে শোন শোন গেরোবাজ খোপ থেকে বেরোবাজ আকাশটা পেরোবাজ যা রে যা উড়ে যা যা রে যা

হবে হিরো। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পালাবার পথ নাই নাই রে।

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haat jagannath kar be bhai bhaji maat. Apna haat jagannath kar be bhai bhaji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haat jagannath kar be bhai bhaji maat. Apna haat jagannath kar be bhai bhaji.
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: चला बोरा शैंपेन
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে টানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়া নয়ের সমন্বয় হয়েছে এই

তিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ito services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

নয়, এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কিসে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September-এর দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নয় কিন্তু সংখ্যা নয়ে না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে। এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ় আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয় এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারুর মনে হয় না আর কি। কী আর করব বন্ধু বলে কথা। তো এই নয়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
4: কাটে যদি রাত গুলো।

নয়কে নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কি সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ, তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কি আর বলবো, তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9.9, 9th of September। তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল, কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়েকে দেখে লিকে দেখে মনে হয়, লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, সে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো

রাইডিয়া রেডিও বাংলা নেট .com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়া রাটা। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডায় আমি হাজির রয়েছি এবং অবশ্যই ভালো ভালো আড্ডা তো থাকছে এবং তার সাথে সাথে মন ভালো করার গানও থাকছে। কালকেই আমরা কথা বলছিলাম মহানায়কের জন্মদিন উপলক্ষে, তার জীবনের কিছু কথা এবং যেইখানে মহানায়ক সবথেকে বেশি পূজিত হন সেখানকার কথা আজকের আড্ডায় থাকছে, আর থাকছে কলকাতার স্টুডিও পাড়ার কথা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

হাওড়া ব্রিজ, কলকাতা মানেই গড়ের মাঠ, কলকাতা মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। যদি আপনি কলকাতায় ঘুরতে আসেন, ঠিক সেই রকমই এই জায়গাগুলো যেমন ঘুরবেন, যদি কলকাতা স্টুডিও পাড়ায় না ঢুমারেন তাহলে আর কি জানলেন। মহালয়া গৌতম কুমারের জন্মদিনের ঠিক পরের দিন স্টুডিও পাড়া নিয়ে গান্দরিয়ার আড্ডায় আজকে আড্ডা দিচ্ছে। এবং স্টুডিও পাড়া বলতে কতগুলো স্টুডিও রয়েছে কলকাতায় সেটার একটা তালিকা শোনাটা ভীষণভাবে দরকার। এবং শুধুমাত্র ওই যে এখানে কলাকুশলী বা সিনেমা বা সিরিয়ালের শুটিং হয় তা না, এটার সাথে কলকাতার ঐতিহ্য, কলকাতার সংস্কৃতির অনেক অনেক ইতিহাস জড়িয়ে আছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাঙালি ডট কমে বাংলার স্বর্ণযুগের যে সময়টার কথা গতকাল বলছিলাম এবং যেই সময় মহানায়ক সুচিত্রার জুটি হিট ছিল, যেই সময় সমসাময়িক অনেক সুন্দর সুন্দর মুভি বা সিনেমা আমরা গিফট হিসাবে পেয়েছি, ঠিক সেই সময় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই স্টুডিও পাড়া। এই স্টুডিও পাড়ার তালিকা কিন্তু বেশ লম্বা, রয়েছে টেকনিশিয়ান স্টুডিও, রয়েছে ইন্দ্রপুরী স্টুডিও, রয়েছে রাধা স্টুডিও, দাসানি ওয়ান, দাসানি টু, পার্পল মুভি টাউন, DRR, আরও অনেক যেই তালিকাগুলো হয়তো আজকে আমি বললাম না। কলকাতার আনাচে কানাচে না, কলকাতার টালিগঞ্জ, এবং এখন যেহেতু স্টুডিওর জন্য আরও বেশি করে ব্রড করা হচ্ছে, যেমন কলকাতার গড়িয়া অঞ্চলগুলো, আবার অনেক ক্ষেত্রে সল্টলেকের দিকে, এরকম কিছু কিছু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে স্টুডিও। কিন্তু কলকাতা স্টুডিও পাড়া বলতে কিন্তু টালিগঞ্জ অঞ্চলের যে বা টালিগঞ্জ অন্তর্গত যে সব স্টুডিওগুলো রয়েছে সেগুলোর কথাই বলা হয়। আর এই স্টুডিও পাড়ায় রয়েছে সেই পুরনো দিনের অনেক অনেক ইতিহাস। স্বর্ণযুগের সময় কলাকুশলীরা, আর্টিস্টরা কীরকমভাবে তাদের সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন, এবং আনাচে কানাচে রয়েছে সেই সিনেমা প্রেমীদের বা সিনেমার সাথে জড়িত সমস্ত রকম কলাকুশলীর গল্প।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যেই স্টুডিও পাড়ার কথা বলছি সেটা ইন্দ্রপুরী স্টুডিওই হোক, ভারতলক্ষ্মী স্টুডিওই হোক বা টেকনিশিয়ান, এই স্টুডিওতেই ভাবতেই কেমন লাগে না সেখানে উত্তম কুমার, সুচিত্রা সেন, সেখানে সেই সময়কার সমসাময়িক বাঁকা বাঁকা অভিনেতারা রয়েছে, মানে তাদের ছোঁয়া রয়েছে, এবং তার সাথে সাথে সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, আরও অনেক পরিচালক, স্বনামধন্য যেসব পরিচালকের নাম যাদের ঝুলিতে রয়েছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার, তাদের ছোঁয়া রয়েছে বা তাদের সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই কলকাতার স্টুডিও পাড়ায়। তাই কলকাতায় যদি আপনি কখনও ঘুরতে আসার প্ল্যান করেন, যেমন গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, জাদুঘর ইম্পর্টেন্ট, ঠিক সেই রকমই কিন্তু ইম্পর্টেন্ট কলকাতার স্টুডিও পাড়া।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

সিনেমা প্রেমীরা তাদের কাছে সত্যি খুব কষ্টের এবং বেদনাদায়ক যখন সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল কলকাতায় কতগুলো যে বন্ধ হয়েছে সেটা এখন মানে গোনার বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই রকমই কিছু কিছু স্টুডিও পাড়ার স্টুডিও রয়েছে বা কিছু কিছু স্টুডিও রয়েছে যেগুলো কিন্তু এখনও সেই রকমভাবে চলে না বা সেখানে শুটিং হয় না, তো সেগুলোকে যাতে আবার নতুনভাবে কাজ করা যায় বা সংস্কার করে কাজ করতে পারে সেই দিকে নজর দিচ্ছে সরকার। যাই হোক, স্টুডিও পাড়ার নিয়ে অনেক ইমোশনাল কথাবার্তা আছে এবং আমার মনে হয় স্টুডিও পাড়া আপনি ঘুরতে পারেন যদি আপনি সিনেমা প্রেমী হন, তাহলে নিজের চোখে দেখতে পারবেন যে কীভাবে শুটিং হয়। আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা আমাদেরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে, কারণ আজকের আড্ডা হচ্ছে আত্মবিশ্বাসের। হ্যাঁ, আমাদের মনে এই আত্মবিশ্বাসটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই আত্মবিশ্বাস মানে আমরা আশা করতে পারি যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রচুর পরিমাণে চয়েস বা বিকল্প থাকবে। যত বেশি বিকল্প থাকবে আমাদের বোধহয় বেছে নিতে তত সুবিধা হবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে আমরা যখনই ভুল করি, কোনো রকম বিকল্প না থাকলে যেমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তেমনি অত্যাধিক বিকল্প থাকলে কিন্তু সেটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই তখন কিন্তু প্রথম কাজই হবে যথাসম্ভব বিকল্পগুলিকে কম করে আনা, তাহলে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে। তো আমাদের প্রত্যেকের মধ্যে যখন এই ব্যাপারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, গুছানো না থাকে, তখন কিন্তু আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়। আর এই আত্মবিশ্বাসই কিন্তু আমাদের আগামী দিনের সফল না অসফল প্রমাণ করে যায়। তো আমাদের আজকের এই আড্ডা আত্মবিশ্বাস বাড়ানো কীভাবে, সঙ্গে থাকুন। কয়েকটা গানের পর ফিরে আসছি, বলবো আরও অনেক কিছু কথা আর কীভাবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন ইয়েস গান

ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, অর্থাৎ গান মুসাফিরে আত্মবিশ্বাসের কথা নিয়ে। আমি শৌভিক। তো একটা কথা কিন্তু বলতে হয়, অতীত অভিজ্ঞতা বলে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। কেন? অনেক সময় ডিসিশন নিতে গিয়ে অতীতে নেওয়া সিদ্ধান্তের ফলে কী ঘটেছিল সেই কথা ভেবে প্রভাবিত হই আমরা। এ কথা ভুলে যাই যে বর্তমান পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই ফলাফল যে ভিন্ন হবে সেটাই স্বাভাবিক। তাই কিছু ক্ষেত্রে অলসতার কারণেও ডিসিশন নিতে গেলে দেরি করি আমরা, আবার কখনো ভয় কাজ করে পেছনে, তো অনিশ্চয়তার ভয়। যদি কিছু খারাপ হয় তাহলে কী হতে পারে, এই চিন্তা সর্বক্ষণ আমাদের মধ্যে কাজ করে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ আমি বলে নিই, সেটা হচ্ছে অন্যের ওপর নির্ভরতা এবং অনুকরণ। অন্যের মতামত নেওয়া অবশ্যই ভালো, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন নিজেকে নিতে হবে। অথচ দেখা যায় পরিবার বলুন, বন্ধুবান্ধব বলুন, সমাজের ওপরে অনেক এতটাই নির্ভরশীল হয়ে পড়েন, অন্যের ধ্যান ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা তাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়। আর সেখান থেকে কিন্তু সেলফ কনফিডেন্স কমতে শুরু করে, ফলে সেই ব্যক্তি পরবর্তীকালে ডিসিশন নিতে ভয় পান, মিলিয়ে দেখবেন। তাই ডিসিশন কিন্তু আপনাকে নিতেই হবে, আর এর জন্য কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন অবশ্যই বলব, সঙ্গে রাখবেন।

আড্ডা চলছে, গান মুসাফিরে, আমি সৌভিক আছি, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আত্মবিশ্বাস বাড়ানোর। তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার মাথাতেও যদি একই কথা ঘুরপাক খেতে থাকে যে ঠিক পথে চলছে কি না, তাহলে যেটা করতে হবে একটু বিরতি নিতে হবে। কেননা কীভাবে, এখানে কিছু কথা আমাদের জানা অবশ্যই দরকার, এবং এটা হয়তো একসঙ্গে মিলে আমরা বলে ফেলছি খুব সহজভাবে, একমাত্র কার্যকরী হলে তখনই বোঝা যায় যে সেটা সঠিক না ভুল। সুতরাং আগেই ভুল করেছে কি না এই ভেবে ভয় পিছিয়ে আসার কোনো মানে নেই, বরং যে ডিসিশন নেবেন সেটা আপনার এবং অন্যদের জন্য কতখানি উপকারী, কী কী সুবিধে অসুবিধে হতে পারে, শুধুমাত্র সেটুকুই বিবেচনা করে দেখুন, ব্যাস তাতেই কিন্তু কাজ হবে। আমরা এই ব্যাপারটাতে অনেক সময় পিছিয়ে থাকি, আর তার জন্য আমাদের অনেক সফল কাজ আমরা হেলায় হারিয়ে ফেলি, এবং সেই বাজিটা দিতে চায় অন্যেরা যাদের মধ্যে কনফিডেন্স লেভেল হাই। সঙ্গে থাকুন, আমরা ফিরব, আর এবারই বলবো কিন্তু কনফিডেন্স বাড়াবেন কীভাবে এবং কোন ব্যাপারটায় নজর দেবেন। তাহলে চলুন কয়েকটা গান শুনি, তারপর টান টান হয়ে বসে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে এসে বলবো আত্মবিশ্বাস বাড়ানোর আসল চাবিকাঠি।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা কয়েকটা গানের পর। আবারও যে আড্ডায় আমাদের সত্যি আত্মবিশ্বাসের ভীষণ দরকার হয়ে পড়ে। তো বেঁচে থেকে নিজের বিচার বুদ্ধি ও কর্মক্ষমতাকে ব্যবহার করে আমরা পরিস্থিতিকে পাল্টাতে কিন্তু পারি, অবস্থার উন্নতি ঘটিয়ে ভালোভাবে বেঁচে থাকতেও কিন্তু পারি। এটাই আসল চাবিকাঠি। ঠিক এরকমভাবেই হবে কি হবে না, পারবো কি পারবো না, এমন ডিসিশন নিতে হলে কিন্তু বিকল্প পথ নিয়েও চিন্তাভাবনা করতে হবে। আর বিষয়টি হলে কিভাবে হতে পারে, যদি কোনো কিছু করতে হয় তাহলে কিভাবে করতে পারবো না, না করলে কি ক্ষতি হতে পারে, এইভাবে বিচার করলে কিন্তু দেখবেন সিদ্ধান্ত নেওয়ার সময় অহেতুক দুশ্চিন্তাকে আপনি ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন। তো আমাদের আড্ডা আজ আবারও জারি থাকবে, কিন্তু এখন অপেক্ষা করছে কয়েকটা গান। ফিরে আসি আরও বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকের এই শো শেষ করব। তাই এখন আমাদের জন্য অপেক্ষা করছে গান, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আত্মবিশ্বাসের কথা নিয়ে ফিরেলাম আমি শৌভিক। আর আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই কিন্তু এটা। আবেগের বসে কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়াটা ঠিক নয়। আবেগ, বারবারই বলছি, খুব তাৎক্ষণিক একটা ব্যাপার। অতিরিক্ত আবেগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কিন্তু দুর্বল করে দেবে। খুব বেশি আনন্দে, দুঃখে বা রাগের মধ্যে থাকাকালীন বিচার শক্তি ঠিকভাবে কাজ করে না। তাই সবসময় নিরপেক্ষ হয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। কিছু নিশ্চিত করার আগে যদি কনফিউশন থাকে, তাহলে প্রতিবার ভালো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। তবে এই সাজেশন অবশ্যই বিবেচনা করে তারপরেই নিজে কিছু ঠিক করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কিছু হওয়ার আগে ফলাফলের কথা অবশ্যই বিবেচনা করে তারপরেই নিজে কিছু ঠিক করবেন তো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কিছু

ডিসিশন হবে, রেজাল্টের ওপর নির্ভর করে নয়। আর সর্বশেষ একটা কথা বলি, শেষ করব, তাড়াহুড়ো করে কোনো কিছুর ওপর সিরমোহর দেবেন না, সিদ্ধান্ত নিতে অবশ্যই মনোযোগ লাগে। সুতরাং ঠান্ডা মাথায় সতর্ক হয়ে কাঙ্ক্ষিত পথে পা বাড়ান। সবশেষে বলি, অন্য কেউ শুধু ভয়ে কাটিয়ে ওঠা, আত্মবিশ্বাসী হয়ে ওঠার মতো বিষয়ে আলোর মানে আশার আলো আপনি দেখতে পারেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আপনারই হাতে। উত্তর খুঁজতে হবে কিন্তু সবশেষে আপনাকেই। আজ আসি 7475039657125 তে অবশ্যই জানাবেন আজকের এই আত্মবিশ্বাস আপনাদের কতটা আত্মবিশ্বাস বাড়ালো। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে। আজকের জন্য টাটা।

নিমন্ত্রণের অপেক্ষা করতে আমাদের সবারই ভালো লাগে। পরিচিত থেকে মানুষ যখন অতি পরিচিত হয়ে যায়, তখন নিমন্ত্রণের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যেমন আমিও চাইছি আপনি আমাকে নিমন্ত্রণ করুন, কারণ আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি। আপনার নিমন্ত্রণের তালিকায় নিশ্চয়ই আমার নামটাও অ্যাড হয়েছে, আমি নিশ্চিত, কারণ আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আপনার নিমন্ত্রণ লিস্ট থেকে আমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরের গানটা সাজানো রইল আপনার জন্য।

0: কুটি কুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামাই,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অনেকদিন হয়তো হয়ে গেছে আপনার বিশেষ মানুষটিকে আপনি নিমন্ত্রণ করেননি বা তার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারা হয়নি। আসলে আড্ডারা হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়, ব্যস্ত হয়ে উঠি আমরা। চলুন না আজকে একবার ফিরে যাই ছোটোবেলার সেই আড্ডাটায়, যার সঙ্গে আমি বা আপনি আমরা পাড়ায় প্রচুর খেলাধুলা করেছি, কিংবা আপনার বাড়িতে সব থেকে যেই বন্ধুটা বেশি আসতো তার সঙ্গে একটা সন্ধে কাটালাম, কিংবা সেই বন্ধুটাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন, আবার সেই পুরনো যত রকম ভালো লাগা মন্দ লাগা সবটা একে অপরের সঙ্গে তুলে ধরলেন। আপনার হয়তো মনে হচ্ছে মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হলো সব থেকে দ্রুত গাড়ি হলো মন গাড়ি। মানে আপনি যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চান, আপনি যদি সেই মানুষটাকে মনে মনে কল্পনা করেন, তার কাছে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। এটা খুব সত্যি কথা। আমি না সেই সময়টা বিষয়টা বুঝতে পারতাম না, কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই মানুষটাকে ভাবলে আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে। যে কোনো একটা দিন, একটা সন্ধে বা একটা সকাল আপনার সেই বিশেষ বন্ধুটার জন্য আপনি উৎসর্গ করুন। মন থেকে চাইলে সেই মানুষটা আপনার কাছে এসে ধরা দেবেই। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনের

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

আপনার বিশেষ বন্ধুটার সঙ্গে আপনার কি আড়ি হয়ে গেছে? আমি কখনোই বলবো না ব্লক, কারণ ব্লক আনব্লক এই শব্দ দুটোই আমরা ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। আপনার যদি আড়ি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি ভাব করে নিন, কারণ আমাদের ছোটবেলায় এটা একটা থেরাপির মতো কাজ করত। আড়ি হলো, ভাব করে নিলাম, কিন্তু ব্লক করলে আনব্লক করতে গেলে অনেকগুলো দ্বন্দ্ব, অনেক মনোমালিন্য সবটা চলে আসে। আসলে ব্লক আনব্লকের মধ্যে বড়বেলার ভারিত্বটা ভীষণভাবে চলে আসে। তাই এই সবগুলো মিটিয়ে বন্ধুর সঙ্গে চা কিংবা কফির সাথে ছোটোবেলার নস্টালজিয়ায় হারিয়ে যান, আর সঙ্গে শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, পুরনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুললে কিন্তু হবে না, কারণ আমি থাকি আপনার সঙ্গে সোম থেকে শুক্র শুধুমাত্র আপনারই জন্য, রং বেরং নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

প্রিয় মানুষেরা অকারণেই আমাদের খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রাণ খুলে কথা বললে মনের শান্তি পাওয়া যায়। তাহলে কি ভাবছেন, সব থেকে প্রিয় বন্ধু বা কাছের মানুষকে ডাকবেন? ডেকেই ফেলুন, এত কিসের ভাবনা? আমি বললাম না, মন গাড়ির সব থেকে আগে যায়, এবং মন যদি চায় সেই মানুষটা আপনার কাছে এসে পৌঁছবে। তাই মন থেকে সেই মানুষটাকে ডাকুন এবং চট করে একটা নিমন্ত্রণ করে ফেলুন। আর আড্ডা দিতে দিতে আমার কথা ভুললে কিন্তু চলবে না, কারণ আপনার নিমন্ত্রণ লিস্টে আমিও কিন্তু অ্যাডেড। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

অল্প করে কেন, বেশি করে ডাকুন। আসলে যে মানুষটার সঙ্গে আপনার অলরেডি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই মানুষটাকে আপনি অল্প ডাকবেন না, প্রাণ খুলে ডাকুন, মন খুলে ডাকুন, তাহলে তো সেই মানুষটা আপনার কাছে পুরোপুরি এসে ধরা দেবে। এত কিন্তু কিন্তু কেন, এই যে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি আমার দারুণ কাছের বন্ধু, আপনি আমাকে শুনছেন, আপনি আমাকে অনুভব করছেন। আর যেই বন্ধুটা আপনাকে এত বছর শুনেছে, অনুভব করেছে, আপনি তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এত দূরত্ব কিসের? সব দূরত্ব কাটিয়ে আমন্ত্রণ করুন। আসলে দেখা হলে, আড্ডা হলে সব কিছু দূরত্ব এক নিমিষে উধাও হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন আমাকে বিদায় নিতে বলছে, বলছে এক ঘন্টা হয়ে গেল। আসলে আপনার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না। আমি কিন্তু রয়েছি আপনার নিমন্ত্রণের অপেক্ষায়। তাহলে আজ আসি পরের গানটা আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার এই লাইন দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আজ কবিতার জন্য, শুধু কবিতার জন্য আজ আমরা থাকব কিছু কবিতা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? সত্যি ভালোবাসা ঠিক কি, কিভাবেই বা ভালোবাসা তৈরি হয়? অনেকে বলেন লাভ এট ফার্স্ট সাইট, আবার অনেকে বলেন ভালোবাসা কোনো বাধাই মানে না, আবার কবির ভাষায় ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রচি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, শুধু কবিতার জন্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ফিরছি এই ভালোবাসার কবিতা নিয়ে, তবে এখন শুনব গান। গানের ওপারে আমি অনামিকা নিয়ে আসব সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। বাংলা সাহিত্যের অন্যতম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা জন্ম হয় না, মৃত্যু হয় না। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথা রাখেনি, ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটা রয়েল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীর কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের কণ্ঠ, এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁকে শ্রদ্ধা জানিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুধু কবিতার জন্য, যেখানে আমরা আজ কথা বললাম তাঁর কিছু কবিতা নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের আড্ডায় উঠে এলো এমনই কিছু সুন্দর কবিতা, আর অবশ্যই আপনার পছন্দের কিছু গান। গানে কবিতায় আমরা আজকের পপকর্নের আড্ডায় ছিলাম, তবে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়া নয়ের সমন্বয় হয়েছে এই দিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

নয়, এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কি সে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নয় কিন্তু সংখ্যা নয় না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে। এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ় আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয় এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারোর মনে হয় না আর কি। কী আর করব বন্ধু বলে কথা। তো এই নয়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
4: কাটে যদি রাত গোল।

নয় কি নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কী সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কি আর বলবো, তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9.9, 9th of September। তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল, কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়েকে দেখে লিকে দেখে মনে হয়, লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, কোনো রকম বাধ্যতা আপনার ওপর কাজ করবে না যে আপনি না বলতে পারবেন না, তখনই আপনি স্বাধীন। তাহলেই ভাবছেন যে নয় ব্যাপারটা ঠিক কতটা সুদূর প্রসারী। তো এই নয়কে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ছেডানার আড্ডার আসরে। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ছেডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়া রাটা। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই ভালো ভালো আড্ডা তো থাকছে এবং তার সাথে সাথে মন ভালো করার গানও থাকছে। কালকেই আমরা কথা বলছিলাম মহানায়কের জন্মদিন উপলক্ষে তার জীবনের কিছু কথা এবং যেইখানে মহানায়ক সবথেকে বেশি পূজিত হন সেখানকার কথা আজকের আড্ডায় থাকছে, আর থাকছে কলকাতার স্টুডিও পাড়ার কথা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মানে হাওড়া ব্রিজ, কলকাতা মানেই গড়ের মাঠ, কলকাতা মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। যদি আপনি কলকাতায় ঘুরতে আসেন, ঠিক সেই রকমই এই জায়গাগুলো যেমন ঘুরবেন, যদি কলকাতা স্টুডিও পাড়ায় না ঢুমারেন তাহলে আর কী জানলেন। মহানয় গৌতম কুমারের জন্মদিনের ঠিক পরের দিন স্টুডিও পাড়া নিয়ে গান্দরিয়ার আড্ডায় আজকে আড্ডা দিচ্ছি। এবং স্টুডিও পাড়া বলতে কতগুলো স্টুডিও রয়েছে কলকাতায় সেটার একটা তালিকা শোনাটা ভীষণভাবে দরকার। এবং শুধুমাত্র যে এখানে কলাকুশলী বা সিনেমা বা সিরিয়ালের শুটিং হয় তা না, এটার সাথে কলকাতার ঐতিহ্য, কলকাতার সংস্কৃতির অনেক অনেক ইতিহাস জড়িয়ে আছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানী ডট কমে বাংলার স্বর্ণযুগের যেই সময়টার কথা গতকাল বলছিলাম এবং যেই সময় মহানায়ক সুচিত্রার জুটি হিট ছিল, যেই সময় সমসাময়িক অনেক সুন্দর সুন্দর মুভি বা সিনেমা আমরা গিফট হিসাবে পেয়েছি, ঠিক সেই সময় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই স্টুডিও পাড়া। এই স্টুডিও পাড়ার তালিকা কিন্তু বেশ লম্বা, রয়েছে টেকনিশিয়ান স্টুডিও, রয়েছে ইন্দ্রপুরী স্টুডিও, রয়েছে রাধা স্টুডিও, দাসানি ওয়ান, দাসানি টু, পার্পল মুভি টাউন, DRR, আরও অনেক যেই তালিকাগুলো হয়তো আজকে আমি বললাম না। কলকাতার আনাচে কানাচে না, কলকাতার টালিগঞ্জ, এবং এখন যেহেতু স্টুডিওর জন্য আরও বেশি করে ব্রড করা হচ্ছে, যেমন কলকাতার গড়িয়া অঞ্চলগুলো, আবার অনেক ক্ষেত্রে সল্টলেকের দিকে, এরকম কিছু কিছু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে স্টুডিও। কিন্তু কলকাতা স্টুডিও পাড়া বলতে কিন্তু টালিগঞ্জ অঞ্চলের যে বা টালিগঞ্জ অন্তর্গত যেসব স্টুডিওগুলো রয়েছে সেগুলোর কথাই বলা হয়। আর এই স্টুডিও পাড়ায় রয়েছে সেই পুরনো দিনের অনেক অনেক ইতিহাস। স্বর্ণযুগের সময় কলাকুশলীরা, আর্টিস্টরা কীরকমভাবে তাদের সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন, এবং আনাচে কানাচে রয়েছে সেই সিনেমা প্রেমীদের বা সিনেমার সাথে জড়িত সমস্ত রকম কলাকুশলীর গল্প।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যেই স্টুডিও পাড়ার কথা বলছি সেটা ইন্দ্রপুরী স্টুডিওই হোক, ভারতলক্ষ্মী স্টুডিওই হোক বা টেকনিশিয়ান, এই স্টুডিওতেই ভাবতেই কেমন লাগে না সেখানে উত্তম কুমার, সুচিত্রা সেন, সেখানে সেই সময়কার সমসাময়িক বাঁকা বাঁকা অভিনেতারা রয়েছে, মানে তাদের ছোঁয়া রয়েছে, এবং তার সাথে সাথে সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, আরও অনেক পরিচালক, স্বনামধন্য যেসব পরিচালকের নাম যাদের ঝুলিতে রয়েছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার, তাদের ছোঁয়া রয়েছে বা তাদের সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই কলকাতার স্টুডিও পাড়ায়। তাই কলকাতায় যদি আপনি কখনও ঘুরতে আসার প্ল্যান করেন, যেমন গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, জাদুঘর ইম্পর্টেন্ট, ঠিক সেই রকমই কিন্তু ইম্পর্টেন্ট কলকাতার স্টুডিও পাড়া।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

প্রেমিকারা তাদের কাছে সত্যি খুব কষ্টের এবং বেদনাদায়ক যখন সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল কলকাতায় কতগুলো যে বন্ধ হয়েছে সেটা এখন মানে গোনার বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই রকমই কিছু কিছু স্টুডিও পাড়ার স্টুডিও রয়েছে বা কিছু কিছু স্টুডিও রয়েছে যেগুলো কিন্তু এখনও সেই রকমভাবে চলে না বা সেখানে শুটিং হয় না। তো সেগুলোকে যাতে আবার নতুনভাবে কাজ করা যায় বা সংস্কার করে কাজ করতে পারে সেই দিকে নজর দিচ্ছে সরকার। যাই হোক, স্টুডিও পাড়ার নিয়ে অনেক ইমোশনাল কথাবার্তা আছে এবং আমার মনে হয় স্টুডিও পাড়া আপনি ঘুরতে পারেন যদি আপনি সিনেমা প্রেমী হন, তাহলে নিজের চোখে দেখতে পারবেন যে কীভাবে শুটিং হয়। আজকের আলোটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা আমাদেরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে, কারণ আজকের আড্ডা হচ্ছে আত্মবিশ্বাসের। হ্যাঁ, আমাদের মনে এই আত্মবিশ্বাসটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই আত্মবিশ্বাস মানে আমরা আশা করতে পারি যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রচুর পরিমাণে চয়েস বা বিকল্প থাকবে। যত বেশি বিকল্প থাকবে আমাদের বোধহয় বেছে নিতে তত সুবিধা হবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে আমরা যখনই ভুল করি, কোনো রকম বিকল্প না থাকলে যেমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তেমনি অত্যাধিক বিকল্প থাকলে কিন্তু সেটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই তখন কিন্তু প্রথম কাজই হবে যথাসম্ভব বিকল্পগুলিকে কম করে আনা, তাহলে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে। তো আমাদের প্রত্যেকের মধ্যে যখন এই ব্যাপারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, গুছানো না থাকে, তখন কিন্তু আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়। আর এই আত্মবিশ্বাসই কিন্তু আমাদের আগামী দিনের সফল না অসফল প্রমাণ করে যায়। তো আমাদের আজকের ইয়ারটা আত্মবিশ্বাস বাড়ানো কীভাবে, সঙ্গে থাকুন। কয়েকটা গানের পর ফিরে আসছি, বলবো আরও অনেক কিছু কথা আর কীভাবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন ইয়েস গান

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, অর্থাৎ গান মুসাফিরে আত্মবিশ্বাসের কথা নিয়ে। আমি শৌভিক। তো একটা কথা কিন্তু বলতে হয়, অতীত অভিজ্ঞতা বলে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। কেন? অনেক সময় ডিসিশন নিতে গিয়ে অতীতে নেওয়া সিদ্ধান্তের ফলে কি ঘটেছিল সেই কথা ভেবে প্রভাবিত হই আমরা, এই কথা ভুলে যাই যে বর্তমান পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই ফলাফল যে ভিন্ন হবে সেটাই স্বাভাবিক। তাই কিছু ক্ষেত্রে অলসতার কারণেও ডিসিশন নিতে গেলে দেরি করি আমরা, আবার কখনো ভয়ে কাজ করে পেছনে, তো অনিশ্চয়তার ভয়। যদি কিছু খারাপ হয় তাহলে কী হতে পারে, এই চিন্তা সর্বক্ষণ আমাদের মধ্যে কাজ করে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ আমি বলে নিই, সেটা হচ্ছে অন্যের ওপর নির্ভরতা এবং অনুকরণ। অন্যের মতামত নেওয়া অবশ্যই ভালো, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন নিজে কি নিতে হবে। অথচ দেখা যায় পরিবার বলুন, বন্ধু বান্ধব বলুন, সমাজের ওপরে অনেক এতটাই নির্ভরশীল হয়ে পড়েন, অন্যের ধ্যান ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা তাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়, আর সেখান থেকে কিন্তু সেলফ কনফিডেন্স কমতে শুরু করে, ফলে সেই ব্যক্তি পরবর্তীকালে ডিসিশন নিতে ভয় পান, মিলিয়ে দেখবেন। তাই ডিসিশন কিন্তু আপনাকে নিতেই হবে, আর এর জন্য কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন অবশ্যই বলবো, সঙ্গে রাখবেন।

আটা চলছে গান মুসাফিরে, আমি সৌভিক আছি আর সঙ্গে আছেন আপনারা। আর এটা চলছে আত্মবিশ্বাস বাড়ানোর। তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার মাথাতেও যদি একই কথা ঘুরপাক খেতে থাকে যে ঠিক পথে চলছে কি না, তাহলে যেটা করতে হবে একটু বিরতি নিতে হবে। কেননা কীভাবে, এখানে কিছু কথা আমাদের জানা অবশ্যই দরকার এবং এটা হয়তো একসঙ্গে মিলে আমরা বলে ফেলছি খুব সহজভাবে, একমাত্র কার্যকরী হলে তখনই বোঝা যায় যে সেটা সঠিক না ভুল। সুতরাং আগেই ভুল করেছে কি না এই ভেবে ভয়ে পিছিয়ে আসার কোনো মানে নেই, বরং যে ডিসিশন নেবেন সেটা আপনার এবং অন্যদের জন্য কতখানি উপকারী, কী কী সুবিধে অসুবিধে হতে পারে শুধুমাত্র সেটুকুই বিবেচনা করে দেখুন, ব্যাস তাতেই কিন্তু কাজ হবে। আমরা এই ব্যাপারটাতে অনেক সময় পিছিয়ে থাকি আর তার জন্য আমাদের অনেক সফল কাজ আমরা হেলায় হারিয়ে ফেলি এবং সেই বাজিটা দিতে চায় অন্যেরা যাদের মধ্যে কনফিডেন্স লেভেল হাই। সঙ্গে থাকুন, আমরা ফিরব আর এবারই বলবো কিন্তু কনফিডেন্স বাড়াবেন কীভাবে এবং কোন ব্যাপারটায় নজর দেবেন। চলুন কয়েকটা গান শুনি, তারপর টান টান হয়ে বসে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে এসে বলবো আত্মবিশ্বাস বাড়ানোর আসল চাবিকাঠি।

এটাই আসল চাবিকাঠি। ঠিক এরকমভাবেই হবে কি হবে না, পারবো কি পারবো না, এমন ডিসিশন নিতে হলে কিন্তু বিকল্প পথ নিয়েও চিন্তাভাবনা করতে হবে। আর বিষয়টি হলে কিভাবে হতে পারে, যদি কোনো কিছু করতে হয় তাহলে কিভাবে করতে পারবো না, না করলে কি ক্ষতি হতে পারে, এইভাবে বিচার করলে কিন্তু দেখবেন সিদ্ধান্ত নেওয়ার সময় অহেতুক দুশ্চিন্তাকে আপনি ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন। তো আমাদের আড্ডা আজ আবারও জারি থাকবে, কিন্তু এখন অপেক্ষা করছে কয়েকটা গান। ফিরে আসি আরও বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকের এই শো শেষ করব। তাই এখন আমাদের জন্য অপেক্ষা করছে গান, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আত্মবিশ্বাসের কথা নিয়ে ফিরেলাম আমি শৌভিক, আর আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই কিন্তু এটা। আবেগের বসে কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়াটা ঠিক নয়। আবেগ, বারবারই বলছি, খুব তাৎক্ষণিক একটা ব্যাপার। অতিরিক্ত আবেগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কিন্তু দুর্বল করে দেবে। খুব বেশি আনন্দে, দুঃখে বা রাগের মধ্যে থাকাকালীন বিচার শক্তি ঠিকভাবে কাজ করে না, তাই সবসময় নিরপেক্ষ হয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। কিছু নিশ্চিত করার আগে যদি কনফিউশন থাকে, তাহলে প্রতিবার ভালো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। তবে এই সাজেশন অবশ্যই বিবেচনা করে তারপরেই নিজে কিছু ঠিক করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কিছু হওয়ার আগে ফলাফলের কথা চিন্তা করি আমরা, কিন্তু রেজাল্ট কী হবে সেটা তো আমাদের হাতে থাকে না। আমাদের কর্তব্য শুধু কাজটুকু করে যাওয়া। সিদ্ধান্তের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। যেরকম ধরুন অফিসে কোনো প্রজেক্টে, মানে প্রজেক্ট করার সময় আপনি ভাবছেন ঠিকভাবে হবে কি না, অথচ কাজটা কিন্তু শুরু করার ডিসিশন নিলে তবেই তো আপনি বাধা কাটিয়ে সেটিকে সম্পূর্ণ করার দিকে গিয়ে যেতে পারবেন। কারণ কাজের উপর ভিত্তি করেই কিন্তু ডিসিশন হবে, রেজাল্টের উপর নির্ভর করে নয়। আর সর্বশেষ একটা কথা বলি, শেষ করব, তাড়াহুড়ো করে কোনো কিছুর ওপর শিরমোহর দেবেন না। সিদ্ধান্ত নিতে অবশ্যই মনোযোগ লাগে, সুতরাং ঠান্ডা মাথায় সতর্ক হয়েই কাঙ্ক্ষিত পথে পা বাড়ান। সবশেষে বলি, অন্য কেউ শুধু ভয়ে কাটিয়ে ওঠা, আত্মবিশ্বাসী হয়ে ওঠার মতো বিষয়ে আলোর, মানে আশার আলো আপনি দেখতে পারেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আপনারই হাতে। উত্তর খুঁজতে হবে কিন্তু সবশেষে আপনাকেই। আজ আসি 4475039657125 অবশ্যই জানাবেন আজকের এই আত্মবিশ্বাস আপনাদের কতটা আত্মবিশ্বাস বাড়ালো। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে। আজকের জন্য টাটা।

নিমন্ত্রণের অপেক্ষা করতে আমাদের সবারই ভালো লাগে। পরিচিত থেকে মানুষ যখন অতি পরিচিত হয়ে যায়, তখন নিমন্ত্রণের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যেমন আমিও চাইছি আপনি আমাকে নিমন্ত্রণ করুন, কারণ আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি। আপনার নিমন্ত্রণের তালিকায় নিশ্চয়ই আমার নামটাও অ্যাড হয়েছে, আমি নিশ্চিত এটা, কারণ আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আপনার নিমন্ত্রণ লিস্ট থেকে আমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরের গানটা সাজানো রইল আপনার জন্য।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অনেকদিন হয়তো হয়ে গেছে আপনার বিশেষ মানুষটিকে আপনি নিমন্ত্রণ করেননি বা তার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারা হয়নি। আসলে আড্ডারা হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়, ব্যস্ত হয়ে উঠি আমরা। চলুন না আজকে একবার ফিরে যাই ছোটোবেলার সেই আড্ডাটায়, যার সঙ্গে আমি বা আপনি, আমরা পাড়ায় প্রচুর খেলাধুলা করেছি, কিংবা আপনার বাড়িতে সব থেকে যেই বন্ধুটা বেশি আসতো তার সঙ্গে একটা সন্ধে কাটালাম, কিংবা সেই বন্ধুটাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন, আবার সেই পুরনো যত রকম ভালো লাগা মন্দ লাগা সবটা একে অপরের সঙ্গে তুলে ধরলেন। আপনার হয়তো মনে হচ্ছে মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হলো সব থেকে দ্রুত গাড়ি হলো মন গাড়ি। মানে আপনি যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চান, আপনি যদি সেই মানুষটাকে মনে মনে কল্পনা করেন, তার কাছে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। এটা খুব সত্যি কথা। আমি না সেই সময়টা বিষয়টা বুঝতে পারতাম না, কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই মানুষটাকে ভাবলে আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে। যে কোনো একটা দিন, একটা সন্ধে বা একটা সকাল আপনার সেই বিশেষ বন্ধুটার জন্য আপনি উৎসর্গ করুন। মন থেকে চাইলে সেই মানুষটা আপনার কাছে এসে ধরা দেবেই। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আপনার বিশেষ বন্ধুটার সঙ্গে আপনার কি আড়ি হয়ে গেছে? আমি কখনোই বলবো না ব্লক, কারণ ব্লক আনব্লক এই শব্দ দুটোই আমরা ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। আপনার যদি আড়ি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি ভাব করে নিন, কারণ আমাদের ছোটবেলায় এটা একটা থেরাপির মতো কাজ করতো। আড়ি হলো, ভাব করে নিলাম, কিন্তু ব্লক করলে আনব্লক করতে গেলে অনেকগুলো দ্বন্দ্ব, অনেক মনোমালিন্য সবটা চলে আসে। আসলে ব্লক আনব্লকের মধ্যে বড়বেলার ভারিত্বটা ভীষণভাবে চলে আসে। তাই এই সবগুলো মিটিয়ে বন্ধুর সঙ্গে চা কিংবা কফির সাথে ছোটবেলার নস্টালজিয়ায় হারিয়ে যান, আর সঙ্গে শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, পুরনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুললে কিন্তু হবে না, কারণ আমি থাকি আপনার সঙ্গে সোম থেকে শুক্র শুধুমাত্র আপনারই জন্য, রং বেরং নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

প্রিয় মানুষেরা অকারণেই আমাদের খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রাণ খুলে কথা বললে মনের শান্তি পাওয়া যায়। তাহলে কি ভাবছেন, সবথেকে প্রিয় বন্ধু বা কাছের মানুষকে ডাকবেন? ডেকেই ফেলুন, এত কিসের ভাবনা? আমি বললাম না, মন গাড়ির সব থেকে আগে যায়, এবং মন যদি চায় সেই মানুষটা আপনার কাছে এসে পৌঁছবে। তাই মন থেকে সেই মানুষটাকে ডাকুন এবং চট করে একটা নিমন্ত্রণ করে ফেলুন। আর আড্ডা দিতে দিতে আমার কথা ভুললে কিন্তু চলবে না, কারণ আপনার নিমন্ত্রণ লিস্টে আমিও কিন্তু অ্যাডেড। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

অল্প করে কেন, বেশি করে ডাকুন। আসলে যে মানুষটার সঙ্গে আপনার অলরেডি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই মানুষটাকে আপনি অল্প ডাকবেন না, প্রাণ খুলে ডাকুন, মন খুলে ডাকুন, তাহলে তো সেই মানুষটা আপনার কাছে পুরোপুরি এসে ধরা দেবে। এত কিন্তু কিন্তু কেন, এই যে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি আমার দারুণ কাছের বন্ধু, আপনি আমাকে শুনছেন, আপনি আমাকে অনুভব করছেন। আর যেই বন্ধুটা আপনাকে এত বছর শুনেছে, অনুভব করেছে, আপনি তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এত দূরত্ব কিসের? সব দূরত্ব কাটিয়ে আমন্ত্রণ করুন। আসলে দেখা হলে, আড্ডা হলে সব কিছু দূরত্ব এক নিমেষে উধাও হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন আমাকে বিদায় নিতে বলছে, বলছে এক ঘন্টা হয়ে গেল। আসলে আপনার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না। আমি কিন্তু রয়েছি আপনার নিমন্ত্রণের অপেক্ষায়। তাহলে আজ আসি পরের গানটা আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহিম সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার এই লাইন দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আজ কবিতার জন্য, শুধু কবিতার জন্য আজ আমরা থাকব কিছু কবিতা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? সত্যি ভালোবাসা ঠিক কি, কিভাবেই বা ভালোবাসা তৈরি হয়? অনেকে বলেন লাভ এট ফার্স্ট সাইট, আবার অনেকে বলেন ভালোবাসা কোনো বাধাই মানে না, আবার কবির ভাষায় ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, শুধু কবিতার জন্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ফিরছি এই ভালোবাসার কবিতা নিয়ে। তবে এখন শুনব গান, গানের ওপারে আমি অনামিকা নিয়ে আসব সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। বাংলা সাহিত্যের অন্যতম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা জন্ম হয় না, মৃত্যু হয় না। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী,

আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটা রয়েল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীর কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের কণ্ঠ, এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখে না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁকে শ্রদ্ধা জানিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুধু কবিতার জন্য, যেখানে আমরা আজ কথা বললাম তাঁর কিছু কবিতা নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের আড্ডায় উঠে এলো এমনই কিছু সুন্দর কবিতা, আর অবশ্যই আপনার পছন্দের কিছু গান। গানে কবিতায় আমরা আজকের পপকর্নের আড্ডায় ছিলাম, তবে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায়, হো তবু সে সময় ঘড়ি

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়ানয়ের সমন্বয় হয়েছে এই দিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নয়, এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে এই গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কী সে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September-এর দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নয় কিন্তু সংখ্যা নয় না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে। এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ়, আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারুর মনে হয় না আর কি। কী আর করব বন্ধু বলে কথা। তো এই নয়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ।
4: কাটে যদি রাত।

নয়কে নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কি সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে RadioBanglanet.com এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ, তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কি আর বলবো, তো RadioBanglanet.com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9-কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন RadioBanglanet.com।

0: কলকাতাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে, নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9/9 9th of September। তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল, কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়েকে দেখে লিকে দেখে মনে হয়, লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কি না আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, কোনো রকম বাধ্যতা আপনার ওপর কাজ করবে না যে আপনি না বলতে পারবেন না, তখনই আপনি স্বাধীন। তাহলে ভাবছেন যে নয় ব্যাপারটা ঠিক কতটা সুদূর প্রসারী? তো এই নয়কে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো কেমন লাগলো বলুন তো, আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়া রাটা। প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই ভালো ভালো আড্ডা তো থাকছে এবং তার সাথে সাথে মন ভালো করার গানও থাকছে। কালকেই আমরা কথা বলছিলাম মহানায়কের জন্মদিন উপলক্ষে, তার জীবনের কিছু কথা এবং যেইখানে মহানায়ক সবথেকে বেশি পূজিত হন সেখানকার কথা আজকের আড্ডায় থাকছে, আর থাকছে কলকাতার স্টুডিও পাড়ার কথা।
1: চুপি

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

হাওড়া ব্রিজ, কলকাতা মানেই গড়ের মাঠ, কলকাতা মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। যদি আপনি কলকাতায় ঘুরতে আসেন, ঠিক সেই রকমই এই জায়গাগুলো যেমন ঘুরবেন, যদি কলকাতার স্টুডিও পাড়ায় না ঢুমারেন তাহলে আর কি জানলেন। মহালয়া গৌতম কুমারের জন্মদিনের ঠিক পরের দিন স্টুডিও পাড়া নিয়ে গান্দরিয়ার আড্ডায় আজকে আড্ডা দিচ্ছে। এবং স্টুডিও পাড়া বলতে কতগুলো স্টুডিও রয়েছে কলকাতায় সেটার একটা তালিকা শোনাটা ভীষণভাবে দরকার। এবং শুধুমাত্র ওই যে এখানে কলাকুশলী বা সিনেমা বা সিরিয়ালের শুটিং হয় তা না, এটার সাথে কলকাতার ঐতিহ্য, কলকাতার সংস্কৃতির অনেক অনেক ইতিহাস জড়িয়ে আছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানি ডট কমে বাংলার স্বর্ণযুগের যে সময়টার কথা গতকাল বলছিলাম এবং যেই সময় মহানায়ক সুচিত্রার জুটি হিট ছিল, যেই সময় সমসাময়িক অনেক সুন্দর সুন্দর মুভি বা সিনেমা আমরা গিফট হিসাবে পেয়েছি, ঠিক সেই সময় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই স্টুডিও পাড়া। এই স্টুডিও পাড়ার তালিকা কিন্তু বেশ লম্বা, রয়েছে টেকনিশিয়ান স্টুডিও, রয়েছে ইন্দ্রপুরী স্টুডিও, রয়েছে রাধা স্টুডিও, দাসানী ওয়ান, দাসানী টু, পার্পল মুভি টাউন, DRR, আরও অনেক যেই তালিকাগুলো হয়তো আজকে আমি বললাম না। কলকাতার আনাচে কানাচে না, কলকাতার টালিগঞ্জ, এবং এখন যেহেতু স্টুডিওর জন্য আরও বেশি করে ব্রড করা হচ্ছে, যেমন কলকাতার গড়িয়া অঞ্চলগুলো, আবার অনেক ক্ষেত্রে সল্টলেকের দিকে, এরকম কিছু কিছু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে স্টুডিও। কিন্তু কলকাতা স্টুডিও পাড়া বলতে কিন্তু টালিগঞ্জ অঞ্চলের যে বা টালিগঞ্জ অন্তর্গত যেসব স্টুডিওগুলো রয়েছে সেগুলোর কথাই বলা হয়। আর এই স্টুডিও পাড়ায় রয়েছে সেই পুরনো দিনের অনেক অনেক ইতিহাস। স্বর্ণযুগের সময় কলাকুশলীরা, আর্টিস্টরা কীরকমভাবে তাদের সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন, এবং আনাচে কানাচে রয়েছে সেই সিনেমা প্রেমীদের বা সিনেমার সাথে জড়িত সমস্ত রকম কলাকুশলীর গল্প।

0: যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
1: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যেই স্টুডিও পাড়ার কথা বলছি সেটা ইন্দ্রপুরী স্টুডিওই হোক, ভারতলক্ষ্মী স্টুডিওই হোক বা টেকনিশিয়ান, এই স্টুডিওতে ভাবতেই কেমন লাগে না সেখানে উত্তম কুমার, সুচিত্রা সেন, সেখানে সেই সময়কার সমসাময়িক বাঁকা বাঁকা অভিনেতারা রয়েছে, মানে তাদের ছোঁয়া রয়েছে, এবং তার সাথে সাথে সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, আরও অনেক পরিচালক, স্বনামধন্য যেসব পরিচালকের নাম যাদের ঝুলিতে রয়েছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার, তাদের ছোঁয়া রয়েছে বা তাদের সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই কলকাতার স্টুডিও পাড়ায়। তাই কলকাতায় যদি আপনি কখনও ঘুরতে আসার প্ল্যান করেন, যেমন গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, জাদুঘর ইম্পর্টেন্ট, ঠিক সেই রকমই কিন্তু ইম্পর্টেন্ট কলকাতার স্টুডিও পাড়া।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

প্রেমিকারা তাদের কাছে সত্যি খুব কষ্টের এবং বেদনাদায়ক যখন সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল কলকাতায় কতগুলো যে বন্ধ হয়েছে সেটা এখন মানে গোনার বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই রকমই কিছু কিছু স্টুডিও পাড়ার স্টুডিও রয়েছে বা কিছু কিছু স্টুডিও রয়েছে যেগুলো কিন্তু এখনও সেই রকমভাবে চলে না বা সেখানে শুটিং হয় না, তো সেগুলোকে যাতে আবার নতুনভাবে কাজ করা যায় বা সংস্কার করে কাজ করতে পারে সেই দিকে নজর দিচ্ছে সরকার। যাই হোক, স্টুডিও পাড়ার নিয়ে অনেক ইমোশনাল কথাবার্তা আছে এবং আমার মনে হয় স্টুডিও পাড়া আপনি ঘুরতে পারেন যদি আপনি সিনেমা প্রেমী হন, তাহলে নিজের চোখে দেখতে পারবেন যে কীভাবে শুটিং হয়। আজকের আলোটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা আমাদেরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে, কারণ আজকের আড্ডা হচ্ছে আত্মবিশ্বাসের। হ্যাঁ, আমাদের মনে এই আত্মবিশ্বাসটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই আত্মবিশ্বাস মানে আমরা আশা করতে পারি যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রচুর পরিমাণে চয়েস বা বিকল্প থাকবে। যত বেশি বিকল্প থাকবে আমাদের বোধহয় বেছে নিতে তত সুবিধা হবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে আমরা যখনই ভুল করি, কোনো রকম বিকল্প না থাকলে যেমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তেমনই অত্যাধিক বিকল্প থাকলে কিন্তু সেটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই তখন কিন্তু প্রথম কাজই হবে যথাসম্ভব বিকল্পগুলিকে কম করে আনা, তাহলে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে। তো আমাদের প্রত্যেকের মধ্যে যখন এই ব্যাপারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, গুছানো না থাকে, তখন কিন্তু আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়। আর এই আত্মবিশ্বাসই কিন্তু আমাদের আগামী দিনের সফল না অসফল প্রমাণ করে যায়। তো আমাদের আজকের এই আড্ডা আত্মবিশ্বাস বাড়ানো কীভাবে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর ফিরে আসছি, বলবো আরও অনেক কিছু কথা আর কীভাবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন ইয়েস গান।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, অর্থাৎ গান মুসাফিরে আত্মবিশ্বাসের কথা নিয়ে। আমি শৌভিক। তো একটা কথা কিন্তু বলতে হয়, অতীত অভিজ্ঞতা বলে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। কেন? অনেক সময় ডিসিশন নিতে গিয়ে অতীতে নেওয়া সিদ্ধান্তের ফলে কী ঘটেছিল সেই কথা ভেবে প্রভাবিত হই আমরা। এই কথা ভুলে যাই যে বর্তমান পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই ফলাফল যে ভিন্ন হবে সেটাই স্বাভাবিক। তাই কিছু ক্ষেত্রে অলসতার কারণেও ডিসিশন নিতে গেলে দেরি করি আমরা, আবার কখনো ভয় কাজ করে পেছনে, তো অনিশ্চয়তার ভয়। যদি কিছু খারাপ হয় তাহলে কী হতে পারে, এই চিন্তা সর্বক্ষণ আমাদের মধ্যে কাজ করে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ আমি বলে নিই, সেটা হচ্ছে অন্যের ওপর নির্ভরতা এবং অনুকরণ। অন্যের মতামত নেওয়া অবশ্যই ভালো, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন নিজে কি নিতে হবে। অথচ দেখা যায় পরিবার বলুন, বন্ধুবান্ধব বলুন, সমাজের ওপরে অনেক এতটাই নির্ভরশীল হয়ে পড়েন, অন্যের ধ্যান ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা তাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়, আর সেখান থেকে কিন্তু সেলফ কনফিডেন্স কমতে শুরু করে, ফলে সেই ব্যক্তি পরবর্তীকালে ডিসিশন নিতে ভয় পান, মিলিয়ে দেখবেন। তাই ডিসিশন কিন্তু আপনাকে নিতেই হবে, আর এর জন্য কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন অবশ্যই বলব, সঙ্গে রাখবেন।

আড্ডা চলছে গান মুসাফিরে, আমি সৌভিক আছি আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আত্মবিশ্বাস বাড়ানোর। তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার মাথাতেও যদি একই কথা ঘুরপাক খেতে থাকে যে ঠিক পথে চলছে কি না, তাহলে যেটা করতে হবে একটু বিরতি নিতে হবে। কেননা কীভাবে, এখানে কিছু কথা আমাদের জানা অবশ্যই দরকার এবং এটা হয়তো একসঙ্গে মিলে আমরা বলে ফেলছি খুব সহজভাবে, একমাত্র কার্যকরী হলে তখনই বোঝা যায় যে সেটা সঠিক না ভুল। সুতরাং আগেই ভুল করেছে কি না এই ভেবে ভয়ে পিছিয়ে আসার কোনো মানে নেই, বরং যে ডিসিশন নেবেন সেটা আপনার এবং অন্যদের জন্য কতখানি উপকারী, কী কী সুবিধে অসুবিধে হতে পারে শুধুমাত্র সেটুকুই বিবেচনা করে দেখুন, ব্যাস তাতেই কিন্তু কাজ হবে। আমরা এই ব্যাপারটাতে অনেক সময় পিছিয়ে থাকি আর তার জন্য আমাদের অনেক সফল কাজ আমরা হেলায় হারিয়ে ফেলি এবং সেই বাজিটা দিতে চায় অন্যেরা যাদের মধ্যে কনফিডেন্স লেভেল হাই। সঙ্গে থাকুন, আমরা ফিরব আর এবারই বলবো কিন্তু কনফিডেন্স বাড়াবেন কীভাবে এবং কোন ব্যাপারটায় নজর দেবেন। চলুন কয়েকটা গান শুনি, তারপর টান টান হয়ে বসে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে এসে বলবো আত্মবিশ্বাস বাড়ানোর আসল চাবিকাঠি।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা কয়েকটা গানের পর। আবারও যে আড্ডায় আমাদের সত্যি আত্মবিশ্বাসের ভীষণ দরকার হয়ে পড়ে। তো বেঁচে থেকে নিজের বিচার বুদ্ধি ও কর্মক্ষমতাকে ব্যবহার করে আমরা পরিস্থিতিকে পাল্টাতে কিন্তু পারি, অবস্থার উন্নতি ঘটিয়ে ভালোভাবে বেঁচে থাকতেও কিন্তু পারি। এটাই আসল চাবিকাঠি। ঠিক এরকমভাবেই হবে কি হবে না, পারবো কি পারবো না, এমন ডিসিশন নিতে হলে কিন্তু বিকল্প পথ নিয়েও চিন্তাভাবনা করতে হবে। আর বিষয়টি হলে কিভাবে হতে পারে, যদি কোনো কিছু করতে হয় তাহলে কিভাবে করতে পারবো না, না করলে কি ক্ষতি হতে পারে, এইভাবে বিচার করলে কিন্তু দেখবেন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো দুশ্চিন্তাকে আপনি ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন। তো আমাদের আড্ডা আজ আবারও জারি থাকবে, কিন্তু এখন অপেক্ষা করছে কয়েকটা গান। ফিরে আসি আরও বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকের এই শো শেষ করব। তাই এখন আমাদের জন্য অপেক্ষা করছে গান, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আত্মবিশ্বাসের কথা নিয়ে ফিরেলাম আমি শৌভিক, আর আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই কিন্তু এটা। আবেগের বসে কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়াটা ঠিক নয়। আবেগ, বারবারই বলছি, খুব তাৎক্ষণিক একটা ব্যাপার। অতিরিক্ত আবেগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কিন্তু দুর্বল করে দেবে। খুব বেশি আনন্দে, দুঃখে বা রাগের মধ্যে থাকাকালীন বিচার শক্তি ঠিকভাবে কাজ করে না। তাই সবসময় নিরপেক্ষ হয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। কিছু নিশ্চিত করার আগে যদি কনফিউশন থাকে, তাহলে প্রতিবার ভালো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। তবে এই সাজেশন অবশ্যই বিবেচনা করে তারপরেই নিজে কিছু ঠিক করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কিছু হওয়ার আগে ফলাফলের কথা চিন্তা করি আমরা, কিন্তু রেজাল্ট কী হবে সেটা তো আমাদের হাতে থাকে না। আমাদের কর্তব্য শুধু কাজটুকু করে যাওয়া। সিদ্ধান্তের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। যেরকম ধরুন অফিসে কোনো প্রজেক্টে, মানে প্রজেক্ট করার সময় আপনি ভাবছেন ঠিকভাবে হবে কি না, অথচ কাজটা কিন্তু শুরু করার ডিসিশন নিলে তবেই তো আপনি বাধা কাটিয়ে সেদিকে সম্পূর্ণ করার দিকে গিয়ে যেতে পারবেন। কারণ কাজের ওপর ভিত্তি করেই কিন্তু ডিসিশন হবে, রেজাল্টের ওপর নির্ভর করে নয়। আর সর্বশেষ একটা কথা বলি, শেষ করব, তাড়াহুড়ো করে কোনো কিছুর ওপর শিরমোহর দেবেন না। সিদ্ধান্ত নিতে অবশ্যই মনোযোগ লাগে, সুতরাং ঠান্ডা মাথায় সতর্ক হয়েই কাঙ্ক্ষিত পথে পা বাড়ান। সবশেষে বলি, অন্য কেউ শুধু ভয়ে কাটিয়ে ওঠা, আত্মবিশ্বাসী হয়ে ওঠার মতো বিষয়ে আলোর, মানে আশার আলো আপনি দেখতে পারেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আপনারই হাতে। উত্তর পৌঁছতে হবে কিন্তু সবশেষে আপনাকেই। আজ আসি, 7475039657125 তে অবশ্যই জানাবেন আজকের এই আত্মবিশ্বাস আপনাদের কতটা আত্মবিশ্বাস বাড়ালো। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে। আজকের জন্য টাটা।

নিমন্ত্রণের অপেক্ষা করতে আমাদের সবারই ভালো লাগে। পরিচিত থেকে মানুষ যখন অতি পরিচিত হয়ে যায়, তখন নিমন্ত্রণের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যেমন আমিও চাইছি আপনি আমাকে নিমন্ত্রণ করুন, কারণ আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি। আপনার নিমন্ত্রণের তালিকায় নিশ্চয়ই আমার নামটাও অ্যাড হয়েছে, আমি নিশ্চিত এটা, কারণ আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আপনার নিমন্ত্রণ লিস্ট থেকে আমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরের গানটা সাজানো রইল আপনার জন্য।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অনেকদিন হয়তো হয়ে গেছে আপনার বিশেষ মানুষটিকে আপনি নিমন্ত্রণ করেননি বা তার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারা হয়নি। আসলে আড্ডারা হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়, ব্যস্ত হয়ে উঠি আমরা। চলুন না আজকে একবার ফিরে যাই ছোটোবেলার সেই আড্ডাটায়, যার সঙ্গে আমি বা আপনি, আমরা পাড়ায় প্রচুর খেলাধুলা করেছি, কিংবা আপনার বাড়িতে সব থেকে যেই বন্ধুটা বেশি আসতো তার সঙ্গে একটা সন্ধে কাটালাম, কিংবা সেই বন্ধুটাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন, আবার সেই পুরনো যত রকম ভালো লাগা মন্দ লাগা সবটা একে অপরের সঙ্গে তুলে ধরলেন। আপনার হয়তো মনে হচ্ছে মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হলো সব থেকে দ্রুত গাড়ি হলো মন গাড়ি। মানে আপনি যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চান, আপনি যদি সেই মানুষটাকে মনে মনে কল্পনা করেন, তার কাছে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। এটা খুব সত্যি কথা। আমি না সেই সময়টা বিষয়টা বুঝতে পারতাম না, কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই মানুষটাকে ভাবলে আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে। যে কোনো একটা দিন, একটা সন্ধে বা একটা সকাল আপনার সেই বিশেষ বন্ধুটার জন্য আপনি উৎসর্গ করুন। মন থেকে চাইলে সেই মানুষটা আপনার কাছে এসে ধরা দেবেই। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনের

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

আপনার বিশেষ বন্ধুটার সঙ্গে আপনার কি আড়ি হয়ে গেছে? আমি কখনোই বলবো না ব্লক, কারণ ব্লক আনব্লক এই শব্দ দুটোই আমরা ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। আপনার যদি আড়ি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি ভাব করে নিন, কারণ আমাদের ছোটোবেলায় এটা একটা থেরাপির মতো কাজ করতো। আড়ি হলো, ভাব করে নিলাম, কিন্তু ব্লক করলে আনব্লক করতে গেলে অনেকগুলো দ্বন্দ্ব, অনেক মনোমালিন্য সবটা চলে আসে। আসলে ব্লক আনব্লকের মধ্যে বড়বেলার ভারিত্বটা ভীষণভাবে চলে আসে। তাই এই সবগুলো মিটিয়ে বন্ধুর সঙ্গে চা কিংবা কফির সাথে ছোটোবেলার নস্টালজিয়ায় হারিয়ে যান, আর সঙ্গে শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, পুরনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুললে কিন্তু হবে না, কারণ আমি থাকি আপনার সঙ্গে সোম থেকে শুক্র শুধুমাত্র আপনারই জন্য, রং বেরঙ নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

প্রিয় মানুষেরা অকারণেই আমাদের খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রাণ খুলে কথা বললে মনের শান্তি পাওয়া যায়। তাহলে কি ভাবছেন, সব থেকে প্রিয় বন্ধু বা কাছের মানুষকে ডাকবেন? ডেকেই ফেলুন, এত কিসের ভাবনা? আমি বললাম না, মন গাড়ির সব থেকে আগে যায়, এবং মন যদি চায় সেই মানুষটা আপনার কাছে এসে পৌঁছবে। তাই মন থেকে সেই মানুষটাকে ডাকুন এবং চট করে একটা নিমন্ত্রণ করে ফেলুন। আর আড্ডা দিতে দিতে আমার কথা ভুললে কিন্তু চলবে না, কারণ আপনার নিমন্ত্রণ লিস্টে আমিও কিন্তু অ্যাডেড। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

অল্প করে কেন, বেশি করে ডাকুন। আসলে যেই মানুষটার সঙ্গে আপনার অলরেডি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সেই মানুষটাকে আপনি অল্প ডাকবেন না, প্রাণ খুলে ডাকুন, মন খুলে ডাকুন, তাহলে তো সেই মানুষটা আপনার কাছে পুরোপুরি এসে ধরা দেবে। এত কিন্তু কিন্তু কেন, এই যে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি আমার দারুণ কাছের বন্ধু, আপনি আমাকে শুনছেন, আপনি আমাকে অনুভব করছেন। আর যেই বন্ধুটা আপনাকে এত বছর শুনেছে, অনুভব করেছে, আপনি তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এত দূরত্ব কিসের? সব দূরত্ব কাটিয়ে আমন্ত্রণ করুন। আসলে দেখা হলে, আড্ডা হলে সব কিছু দূরত্ব এক নিমিষে উধাও হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন আমাকে বিদায় নিতে বলছে, বলছে এক ঘন্টা হয়ে গেল। আসলে আপনার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না। আমি কিন্তু রয়েছি আপনার নিমন্ত্রণের অপেক্ষায়। তাহলে আজ আসি পরের গানটা আপনার জন্য। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার এই লাইন দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আজ কবিতার জন্য, শুধু কবিতার জন্য আজ আমরা থাকব কিছু কবিতা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? সত্যি ভালোবাসা ঠিক কি, কিভাবেই বা ভালোবাসা তৈরি হয়? অনেকে বলেন লাভ এট ফার্স্ট সাইট, আবার অনেকে বলেন ভালোবাসা কোনো বাধাই মানে না, আবার কবির ভাষায় ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, শুধু কবিতার জন্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ফিরছি এই ভালোবাসার কবিতা নিয়ে। তবে এখন শুনব গান, গানের ওপারে আমি অনামিকা নিয়ে আসব সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্ত থামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। বাংলা সাহিত্যের অন্যতম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা জন্ম হয় না, মৃত্যু হয় না। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীর কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধির রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের কণ্ঠ, এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল কেউ কথা রাখে না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন। তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আজকের এই বিশেষ দিনে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁকে শ্রদ্ধা জানিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুধু কবিতার জন্য, যেখানে আমরা আজ কথা বললাম তাঁর কিছু কবিতা নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের আড্ডায় উঠে এলো এমনই কিছু সুন্দর কবিতা, আর অবশ্যই আপনার পছন্দের কিছু গান। গানে কবিতায় আমরা আজকের পপকর্নের আড্ডায় ছিলাম, তবে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।